0: Tiense ko sukta to kutila kani ta shurku ja juli na jiz gonri ya ta jama tinga chig gonri ti tanga to khutani har tsir nyu sa tang sayna terung kirge chukti tanga to khunde gor mu chari chari da to khunde ta gen jugo o ya ntan khu chok kin jol gizgin khu mu gnyal gizgin ngani ga tel gu khani gizgo ti sikta cha or jong gizgo o ya ta to khutak chi ti chugla kani jo pa har tsir sa tang sayna terung kirge ta gen jina ওদে শেকুৎসুগা তুনোনজগি কুনজুকগা দেরমাকশাবে ওনজগি কাচাশেনা তুনজগোনরি আরপাশকনার তুজগোনরি কারচামি হবলান তোবলায়নামচু লুজমি নিরসমকিনামচু তারসাজমনংনিগলাচুকজিনামচু পুগলালোনংনিগুকোরগজিনামচু তিটংনাবলি টংআশিগো বুটংআলং ইমবেনাপেঙ্গো মনংচুকনংআগজিনমজু চাচুকনিকনংআরদুমজু দাতুখুনদু দাতেরং মনিগসিমগোরেওয়াই গোগরাওয়াই তিয়রসিনচিকলাকানি দাতেরং চুচপাহারচিরনিগি তিয়ক্তুকনিগানহানাচিকোটা Адэнзэ нивэ нихэли тадэнзэ нига чих тагжури Кэмё цу хёнзон хэнда чи хунта дин мху цага тхижави ди тамба тага нига чих зэгжури Дэ тагда ду хунтани дэнсэн да ду хунтата улам ичэп сунчи илая кунзэги картн хари илая какавун цун цу илая косун мэ тугзэн илая Тасэ но рис я тиен чи клакани пшэли цари дали тонин дэви дали мэнига сомжи нара кат ко ток ко сепчэли нады хасэ рангу зали дали тагжин тэг чали дэди учг чарэжин тэг тутгна шинчин нэм хэнчла оя тантэни кэргэ хэнчин заварж гэг бутгсэ джинджа гургом чин сэгжа сэг гэг бутгсэ джинджа ажи лам баш кэди томо инжу гошам но гэрси хоён сонг гэсэ джинджа домо уйни дэди костар кэг чэнь юн гой намач дур кэг каг гэг намач дэли дэтэн ита чинига насэм нэг кэ тэзгона тадынгна дугэб жэзгона о тантэни кэгэ жа кэрк кэн гушва кэрэ резг тонна чого дурджи йога зонга сада дэг ига хурата мэни хэч гэн сэжу та тэг Sabi.
1: Tantana dakhsawar jastaka maru dandi qazakhun sangge karmu dandi qali tong chong lakkan nor dandi qaza chamji ge lakkan khorlu nanda ge chagrong manjer ka khsar nandi qte tongra mo man ko ki nandi khachin khana ga yo ni ga chin lagna chul yo ni damu ge thamba tham den ge mye chelang chor ja ge stai da tangi khern ge nyami ra khri chanak char yi ram bi dai da tangi ni ओय तंगोल गडासा संरंग खानी वरदना औरती मर्दी अरसर क गम जानदास नमना फमने क खानदास तस्ता जुस क स्टंगदना मस्य गलोन बा खानदास मस्य ग पारतो नदास मुगल कुजन त थवी इंदगनी चर्त कुजन त निग इंदगनी तंत मुग मस्य गन जेर लगुस मचु गुम दल लगुस खतलोर रवा काना मखुनी मिल जा सो चो ना मनबनी नमुज ग यो ख सामसु दिस्टंगदना Мняр чар чар кур комсани ярча тонга тотгасуй гаян паккан паккан дамасги дымчык чык гадынга хорго к самсун дистанга терэнг чугза контан самняр гансымгы ырчим дигер жамазгылык абзуй кынылык кырта пузг шавашони обден тенгу тамгызын гокконини терэнг аргердик сынка гыста гыра ырчим дигер жалунгы тенгу хымахы кыны гамзык тырзге кыра обден мбын сыга шатыгды
2: ཁར་བ་ལ་དེ་ལུང་དེ་ཚིག་ར་ནག་ཁུ་ཆ་དེ་ལ་ཅམ་དེ་ཚིག་ཡ་ཁ་ཡོ་ནོ་ཡི་ན་ཆོ་གསང་ན་པ་ནི་ཁར་བ་ཁ་ཅན་ཆེ་ཅི་ནི་ད་ཐ་ཁར་གོང་པ་མ་ཐོ་ཅི་ནི་ད་ཏེ་ན་ཏ་སམ་དེ་ནི་ནག་ཟ་ཁར་སམ་བི་ཏོ་ཨན་དེ་བསག་གི་ཡ་གསང་ཁ་ཟབ་དེ་ལ་ཅ་བ་ཆེ་བྱི་ཡ་གསང་ནག་ཁུ་ཐམ་ཁང་ཁལ་ལ་ལ་ཁོ་རི་ཅི་ནག་ཁུ
1: kashashana kwanam chikrati chali dali sondorji tokundna tange kan chamburgar sangam soni sona oya chawana bag obla mi chakson chiela zaga kartne khareela kwa kwa sonsu yela son meto lenene yela sejund tena sgnaf chil hobji rawa dani mal man chakan da pab jani ya ti sara sinjikam soni sona ta chu gzawan soni ona tange ni gi warkund Oya ta chung chung che galdugi chang pagnin galguna da chul che puzga fshash guzgi yochere ta che che puzga fshash guzgi yochere ta ina de chu tsksha na che tsgo go rje ma tgna chig go go se go chu gza na ba yina nan yara chik chung tma rgo mu tsa zgi yina chu gza na ba galga amal ga won chung chung gi dali ta chen la ga tom chung chung gi dali yara chu ga se ju jim sin tak chigre ya tisra sin chikam soni sona terang Anmahari khjanzan khzena kgi qama sirin don bu gosta vidalini ndai injina chu qazana ba wig anzi nya gi chargenzi ndai yona de sistem sha kchi adras gonari de konfum chi de chqlaz gonari ndi ni tindani arja jar ul khsep o khum jang marchara ni gi chim kgni shu omani gi nul kgni arasi zum dong chqlaz gi doni